घूंघट में चांद होगा, आंचल में चांदनी is uit de film Groepsoeret. Uit de film Kabir Singh komt het volgend liedje via Radio SBS, gezongen door Mithun en Arjit Singh komt. Tujhe kitna chahne lage hum.